ক্লিনিক বা মরিশাস স্থিতিবিজ্ঞান কেন্দ্র বা পুলিশ পোস্ট বা ফায়ার সার্ভিসেস ডিজিন মে ধীরে কাম করতে হয় কল সেন্টার মে যা কিন বি বিরাট কে কাম করতে হয় সোফিয়া লোক বিশ্বনাথ গার্দি লোক শুনতাম নিকে তাই গীত তলকে নাম জয় হরলাল কে আওয়াজ মে গীত মচ্ছি মারো আহ আমার নাম